হামাকাশাবারুং আল্লাহ আয় একলাঙ্গে রসুলুন্না কাফিরুয়া মিহুন্নাই আল্লাহ আয় একলাঙ্গে রসুলুন্না দেমেদু ঈমান বুমগা তফাত কুরং এদে মিহুন্নাই তিমাম্মেন এব্বায়কং ঈমান ওয়ামে আদি অনেব্বায়ক কাফিরু ওয়ামে বুনে এ দেমেদুম মগেন হিফমং এদে মিহুন দন্নাশে এ উরেননি খান্ড এড়েগেন ইঙ্গে গুতগা তিবি কাফিরুনে কাফিরুন্নাং ইহানা তেরকান দেনুই আজাব তিমান রাসকলাঙ্গে তৈয়ার করে বিমে।

আদি আল্লাহাই একলাঙ্গে রসুলুন নং ইমামে এ রসুলুন কুরে একখা মেদু ইস্তাফাত নুকং উলুনু মিহুন দন্নাশে এউরেন নং একলাঙ্গে এউরেঙ্গে ধর্ম নিখং হুরে দেব্বানেতে গিনা গিনাইম ফাফ ফুসবা রহিম ওয়ান্তা খলাউ খামগা আল্লাহ ওডিগেম্বে।

0: ਗੜੇ ਨੂੰ ਗੜੇ 21 ਮਿੰਟ ਫੰਸਸ 3 ਸਕੰਦ ਮੇ ਦੇ ਰਾਜੇ ਗੜੋ
1: ਅਦੁਗੇ ਰਾਜ
0: ಅದು ದಿವೇ ರಾಯತುರ್ನ ಲುಯ್ ಫಸಿಹ ಹಿದ್ಮೆತಕ್ಕೆ ದೇವಮ ಕೋಪರೇಷನ್ಗೆ ಹಿದ್ಮೆ ದೇವ ಫರತಕೊಂಗ್ ಮೀ ವರ ಬೊಡು ಹಿದ್ಮೆತಕ್ಕೆ ಬ ದೇವ ಬಿಗುತ್ತು ಮೇದುಗೆ ಅದುಗೆ ರಾಜ್ಯ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಗಳ್ಗಣ್ ಮೇ ಮಿ ಬಲಾಲನೆ ಹಜ್ ಕೋಪರೇಷನ್ಗೆ ಕುರೆ ಹುರಿ ಉಮ್ರಾ ದತುರ್ತ ರೈಫವಾಗುತ್ತ ದೇಮಿಕಮಾ ಗುಳೆ ಗೊತ್ತು ಮೌಲುಮಾ ತೆವ್ವಾಣಿ ಹೆಡ್ ಆಫ್ ಮಾರ್ಕೆಟಿಂಗ್ ಅಂಡ್ ಪಿ ಆರ್ ಅಬ್ದುಲ್ ಮುವಾಸ್ ಮಿಗು ತಳ್ಕೊಂಡ ಯಾಕೆ ಸ್ಟುಡಿಯೋಗೆ ಅಬ್ದುಲ್ ಮುವಾಸ್ ಎ ಬೇನೆ ಮುವಾಸ್ ಕಿನೆತ್ತ ಮೀ ಕೊಬಾ ತೊ ಮೆಹರ್ ಕುರೆ ಹುರಿ ಉಮ್ರಾ ದತ್ತರ ಗುಳೆ ಮೆ ಫಹುಗೆ ಅಪ್ಡೇಟ್ ಅಕ್ಕಿ
2: আদেবার পুরো শুক্র এগো তুমি ফুল সত গমনে দেবি থি আদে দেবে তে সারে করে বে কথা আজ কোঅপারেশন আমা কমে হার কই সামা নি উমরা দাতোতা শেডিউল কই কে আমি আকুরি আমি গেন্দানি কমে হার কে বে সামা আমি খাস ওতে গা দিরাসি আহারু কে ক্যালেন্ডার আম কুরমা একি কে ক্যালেন্ডার বাদা ফাগমি কমে হার কই সামা উমরা দাতোতা রা বা ফামি হনানি মাই কোন কথা গা হাজ্জু কে ইতুর দেন হাজ্জু কে ফিয়ামা দেন আম আহারু কে হুরি হা সারহাত মি বিসাবা কা উমরা দাতোতা মি হনানি আম কথা কা স্কুল বন্ধ তা কা দিমা কো ফা রা বা ফা দেন তি শারে কুর সোয়াদ না কাম কা বানি না মি আহারু কে কুরিয়ান হুরি উমরা তা কি মিহার মি হি কামন্দা মি সেপ্টেম্বর মহ কে উমরা মি আবা হামি ওতি ইং গে তো সেপ্টেম্বর উমরা যা মি হু উমরা বেরি ফুরান মিরে ফাতিহ হাতর কাটি সোমেটকা মি এয়ারপোর্ট উমরা বেরি মি দানে মাদামাকে মেন্দুর কুরিয়ান সেপ্টেম্বর উমরাকে উমরা বেরি না সৌদি আহমে মি ফোরান এগে তো দেন কুরিয়ান হরি উমরা তা খাব বানার কা দেন এমে আবাহ সেপ্টেম্বর উমরা এফ হোক দেন অন্যানি নভেম্বর উমরা আদি এফ হোক আমি ডিসেম্বর উমরা ডিসেম্বর উমরা মে মি হামা মি স্কুল মি বড় ছুটি আদি মা কোফা ডিসেম্বর উমরা আমি কুরিয়ান মি কেন্দানি দেন এফ হোক আন্না হারু কাতারে কা মি সোনান তো উমরা তা এগো তো রামদম মহকে উমরা বেশ হন্যান অন্যান রামদম মহকে আমি রা বা ফামি বানি রামদম মহকে ফুল রামদন উমরা বেশ সাবাল মহকে হারো দে আয়কু এফা হোক রামদম মহকে ফাহু ফানার এই ফাহু দিয়ে খাস করে আমি কুড়িয়ে কেন্দা উমরায় এবার সামা সাবাল মহকে হারো দে আয়কি আমি কুড়িয়ে কেন্দা উমরায় দেন আর না হারুকে উমরা তা আমি কুড়ি মিশারে কুড়ি কোথা দিরাসি হারুকে খালান রাম কো মায়কি কে কুড়িয়ে হরে এতুর উমরা তা আমি আম করম গেন্দা একে
0: একে ফারায়ত কো হামামি উমরা ದತ್ತುರುಗೆ ಹಿದುಮೆಂಗೆ ದೆವ್ವ ತೆಂಗೆ ಮಮ್ಮಿ ಮಸೆಕ್ಕೆ ಮೇ ತಫಾತ್ ಏಕೆ ಫರತ್ತ ಕೊಂಕೊರವ್ಯಾರು ಕೊಬ ಅಥವಾ ಹಜ್ ಕೋಪರೇಷನ್ ಮೇ ದೆವ್ವ ತಫಾತ್ ಹಿದ್ಮೆತಾಗೆ
2: ಅದೇ ನೀ ಆಗುಮಿ ರಾಜ್ಯ ಬಲಾತಿ ದನ್ನ ಗೊತ್ತಂಗ ಹಮ ಮುಗಿನ ಉಮ್ರಾ ಗುರುಪ್ ತಕ್ಕಿಂಗ್ ಎ ಬಹುರಿ ನಮಸ್ ಅಮ ಮೀ ಆಗುಮೆನ್ ತಫಾತ್ ಮೀಮನಿ ಆಗುಮೆನ್ ಕಿ ಸರ್ಕಾರಗೆ ಕುಂಫುನಿ ಕಮ ವಾತಿವೆ ಮೀ ಏ ತುಬಾರ ಯಾಕಿಂ ಕ ರೈತು ನಮ್ಮಿ ಒನ್ನನಿ ದತ್ತು ತಂತಿದೆ ನಿ ಗೊತ್ತಂಗ ಆಗುಮೆನ್ ಮೀ ಹಮ ಮೀ ಆಮಗತೆ ಗ ಎಹ ಮಾಮಿದ ಫರಾಯತ್ ತಕ ಆಗುಮೆನ್ ನಾ ಇತ್ರು ಮೀ ವಾದವರ್ ಕಮ ಒನ್ನನಿ ಕಿಯನ ನಮಸ್ ಆಗುಮೆನ್ ಮೀ ಎಹ ಫರಾಯತ್ ಕೊನ್ ಫೋರ್ ಕೋದ್ ನೋದಿ ফোর কন্নু দে খিদমত তে কাম গে ফোর কো দে মি দে মি গে তো নমে সামা এতরো বারে কি খিদমত তে কাই কো আমে মি ফোর কো দে মে মুহিম কাম বাই কাং কাম আমে ইশারা কুরা কাম গাবানি না মা আমে মা গন কো তে কাম হরি হা উমরা তে কি সামা মি ডাইরেক্ট ফ্ল্যাট মি আরানি মি মা দে মি ফেশিং আ জিদ্দা ইয়া হামে আ এই সৌদি এয়ারলাইন না মলটি বিন আমে গাও মি এয়ারলাইন মা গন কো তে কি তো আমে মি বেনু কো তে এয়ারলাইন তে কেনু দে আ মলটি বিন কে মি ফ্ল্যাট আমে মি বেনু কো হামা সিদা চার্টার্ড ফ্ল্যাট আমার কথা কি আমার মি ফ্লাইট আমার ফুল খন দানে আমার আমি কোঅপারেশন কে হামাল কে দা উমরা বেরি আদি সৌদি এয়ারলাইন কে দিয়ে খামকামে সময় গান কথা আমি এ কথা আমার মি চার্টার্ড ফ্লাইট ডাইরেক্ট কমি খুঁজে কেন দানি দেন আমি মি মাদি মক্কা মি সৌদি আদি মাফহ কা আমি মিহার মি মিহার ফোর কো দে খিদমত তো গতে রে গেন সুই বাদাও তো খাই কে আমি দন্ন মানে গেতো আমাদি না আগমিন এবা মিহার থিন রে এবা হেদা কুরা মিহ আমি কুরিকা মি দেরে নত তিন দুস মি হেদা কুরা মিহার থিন রে হাতর দুস মি হেদা কুরা মিহ কেন বাদাল কি রাউলা জিয়ারে কুরমা আদ মদিনা কা মুহিম তন্তন জিয়ারে কুরমা ফহ কা আমি রাসকিত রাসুদা কে মিসকি কল বগত কো হেদা কলদা মি সিরাত কা মি ফাহ কুরে ফুরি কাং কামা কি গা মদিনাগে মাইকমা গুড়িগিং আমেন না মি উমরা বেন না বগত তখে দিন মট খা মি ফাহ মি সেপ্টেম্বর উমরা ফেশন গেনস ফে বাদা দে মি মদিনা গা মে তিন রে হে দা খুরা গত ইংগে তো তে আমেন খামা মি عمرہ وین فور خود دے خدمت می آ لانڈری کے خدمت کی ہم ہی دے فور خود دے خدمت ہم ہوری ہے عمرہ وین وس لانڈری می مستری کر می فدان می خدمت تے فور خود دے دین مکہ مدینہ ادی مدینہ ایم بری مکہ می انن ہائی سپیڈ ریل گئیں گے تے تراگن کو مخانو دار ہم فور خود دے خدمت می وسیں گے تو دین لوکیشن ٹریک اینڈ ڈیوائس ہم کم عمرہ وین کے فور خود دے می می می فور خود دے می خدمت کی کم عمرہ وین عمر دو سوی سادی می تن کم می عمر فرای کو عمرہ وین کم سم می خدمت می فور خود دنی حرم کو سو سدن وت سعودی کم می بگو تے ہے دا کرا کم تنے کر پس می ہوتا ہوتا دا وس نو تے ہندی مان کھ دا نے گن کم کم سم بگو تو می تگو اے بے فرے کارو کو ان کم کا ونی ما می لوکیٹ کو فے بے فر کا فور خود دن جہوری ہے ہتر کم بگو تو فور خود دی وی تا می دقت طریقہ مت کا می فور خود دی مهم خدمت ان یتم انے مهم خدمت کی ام سعودی کے می حج کو پیشن کے ہوتا دا ان نے می کلینک گام کو فہما ادمت کو کم فروا دے بے فیم ور گام کو فوا کلینک می کلینک کی دی ہسپتال کے درجے کا نو ہے میں سم کلینک کا ورن تن کو دم می تماتی فنتی ہم خدمت فور خود دے ور کے می کلینک می گام کو دی بھی ڈاکٹر نہ نہ ہوں کم عمرہ کے سم خدمت فور خود ہم کن حج کو پیشن کے عمرہ میں کھنو ایک ادا ہم عام ہیں گروپ تو کے عمرہ میں سم می خدمت کے فور خود دیں گے تو ہم ہم فارمیسی خدمت فور خود دیں عام کو تنگا سعودی کے بیس من میں تم کو گا میں بینوں کرا بیس کو گا نیتکین دی میں بین ہوں وانے میں کو بیس کین کو سم میں فور خود دے خدمت ہم فارمیسی کے تو بیس پیار خدمت کی وسنگ تو دے می کی تنوں ہم ہم می عام کو می خدمت تک بنا نہ رکا زمزم فین دین می کی تنوں دتر فتورا دین ارشاد تک تو عمرہ کی دو کر ہم فوٹا می ونا کنو کروا دم ہم کہا می ہم احرام ہم فنا خدمت تو سم ہم کو فور خود میں کرو تے گے تو
0: تہم می حج کوپریشن می خیار کورن جہے سبتہ کے کو بیتو می دمتی فاہگ کرے بے ور بیور خدمت کے دی اہن می عمرہ ورین می اہن سالک اہن تنتن عمرہ دا کم گورنی نہ مہما گوت کے وسنے گین کم کم گوا کے تفا کرے وے ما کی وگین تو حج کوپریشن خیار کرم وے
2: حج کوپریشن اختیار کو انجی ہے میں گن صاحب کی اما ایتو بارا یقین کہیں گے تو اے او من می ان اون می دیتوں اے کرا ایتو بارا یقین کہ او من می دم ہٹ مٹ خبر بڑا مس کے کرن گے تو اے ایتو بار او من می کرنے صاحب تک ہوتی میں سر خر کو فون جب فاق میں فور کو دے خدمت کی می کوالٹی ان گے تو او من ان عمر ان ان عمر ان ابد اس می دانی می فور کو دے خدمت کی فیم ور نو تو کوالٹی می ماتی کرمو او من فور کو دے بس خدمت ان عمر ان عمرہ کا دشن وانیں گے تو ابدستانی ہماتی ہم کم عمرہ کو ہم دینے کرنا کون کم تو ہے عمرہ والی نہ میں کریا وس تاتی من نو تے تو می فوری ہم قرن جہن کون کون کان تت کے تو ہم ابد دینے کرنا مو اے گتوں می فہر سپٹمبر عمرہ کی اگ میں بڑا بوٹ تے بدو تک گنس پاوا عمرہ ہیں گے تو ایک معنی کہ سپٹمبر عمرہ فشن کوری ہوری ہوری عمرہ تک گا ہم ام گتے گا می فور کو دے خدمت خبر بڑتے بدو تک ان ان ہیں گے تو می گتوں مکہ کے ساتھ مدینہ کے ساتھ ہن زیارت دتو تک سو من گنس ہے بدو تک یہ مولی دتو راو میں ری فوانی چھٹی ہیں ہے دا کھول دا گن کوسا می مجا کھول دا می اے بدل گے مولی دتو رکی امی نے کہ امی ہا روحانی کو تن تیار کو گے تو می اگو من می اخرت تا تکا او می کورا ما گدا ما سے کورا کورما اما اس کو کہ دینی معلومات دینی کو تو می روحانی کو تو می ہ تیار کو دے دتو تھے کہیں گے تو اے گے معنی کہ می کم میں زیار دتو کو می ہ کن او می عمرہ میں فور کو تے می کی تسو دا سیرت النا اسلامی حضورات می تاریخ می فہ کو دے کن حادثات کا گن کری معلومات عبرت می کن کن می حصہ کورا من گے تو اے معمول دتو تو می ما گن کو تے می کو تے می ہا می دی ا ریفا می کو تو می کے کورین او من یاتو گنودا بای تنتن بس او می سپتمبر عمره پیشگین ایبا دا فاشم اون گتو زیارت تک ایبا بدو تک گنسے می ہوری عام کو تک دی مہین عمره تک گوسا می دا تنتن گے اتولن اہم بای تنتن بس او می سپتمبر عمره پیشگین ایبا دا می رتری کا کو می اسلام می تاریخ ہنگا فاوا ایک کی ہنگرام تہ ہنگا فہور بای تنتن ائیں گے تو تھا فہ کو دے بای مسک کھول تکا ان تو می فدا بای تنتن بس زیارت کو مہما می بر رنگل معلوم مت کے دیبینے او من نا کی می دتو تو کا بعد وچ کم کو ونی من گتو
0: ما دے مر بای سوات نے بر ہن میں سڑگن میں می حساب می جہن کر کو لنگے تو کم کر فہ کو لوی می میرے انے ফুরা ওয়াহা দেতো গ্রুপে এহেম মিরে ফুরং হাম জে ফাওয়া গ্রুপ কোন কামেতো মে সামা কন্দিন মুগে গতম ফাহ কলবানি
2: আদে কমে কা সামা মিহার সেপ্টেম্বর উমরা মি ফুরা হরি মি উমরা বেন গে হরি হাকম মি হা মিরা গম কোন নি মি ফাই সাউদি কল গস কোন জে হরি হাকম মে সাদে মি কল গস গত এম ফাহ আগমে উমরা বেন না মি বে বাবা আমাদি তামরেন বদ্দল মু রে গ মি বানি নিম মালাফা আদি মি কোরিং অনলাইন একে কি বদ্দল মু তা বাবা দিনি গত না আদি রেজিস্টার মু তা দিদারি গত দেন জে বে মালুমাত ফুরি হাম কো আদি হাজিন মি উমরা বেন না দেন জে বাই মি হাওয়াল কোন জে বাই তাকাত মি দেন নবি ফোশি মি লাগেজ তো মি হ্যান্ড লাগেজ মি আদি তুর আমতি তাবা আমি কা তাকাত দিব মি হার মানি হাজ মি উমরা বেন না হাওয়াল কুরাইফা এম মি আদি ইহরাম মিসিং তো এম হুরি হাগত কো মিসওয়ান জে তাইয়ারি তা বেনি মি ফেদে আমি খাডাড়া মি দু আদি মি ফাহ কো দেন জে মি দু হাম আদি হে কুং এগার মি দে মি দু কা আমি মি লাগেজ তা মি এয়ারপোর্ট উং এবা মি কালেক্ট কুরাং গে তো উমরা বেরিং কে এগা মানে কি প্রি চেক ইন এম উমরা বেরিং ফুরন্দারে কো নুজে হে নে ফোশি গেন দা কাশিং হাম আই দা কি কা হাম এয়ারপোর্ট আ বেডা গতি মা নিমো ইঙ্গে তো এম বি মি মিহার মতি পুরন মিরে ফাতি হু হাতরে জাহান উমরা বেরিং এয়ারপোর্ট আ বেডা গন নাওয়ান আদি এফ ও সাউদি আগস জিদ্দাইন মক্কা গস মক্কা গম মি হরিহা উমরা বেরিং না মি উম আরাম কো দা বাগত করে দিন মফহু গা বেডা গন নাওয়ানি হার মং উমরা কুর মট্টা খা ইঙ্গে তো দেন হাম মি আকি কে ফাহ কো দা মি আউমিং হাম কুরে হরি উমরা তো গেতে রে আম কম উমরা কা বেস মিহার মি হরি আম মাকি আদা দা খশে মিহার জাগা তাকে কাডা রাফা মি কুরিং আগো মেন কাডা রাফা ওয়ানানি ডেডলাইন কাডাড়া ফে ডেডলাইন হামাবন্দে হরিহা ফরাতকান খিদমত দে গো তাই কমি হারা গমে গেনাস বদল মি কাডাড়া ফা বাবা কি আদদে কম উমরা এক বিস মি হারিং গে তো এ এ আদদ সে আগমে উমরা বেরিং মি হাম কোরানিং গে তো মানে কি এ আদদ হামবি মাগম হুট্টা দামে এ বা ডেডলাইন হাম উম গে কোরে এ মা কোরিয়া মেতি নভেম্বর ডিসেম্বর আদি রামদো মহ গে দে উমরা দে মি হার জাগতং মি হার গে কাম কামস পর বড় মি হি ফুল দে ফা গায় গান কাইং গে তো যাদে বই জাগে গে তো বর কারি ফে মি হর তে হামনে
0: ফুরসতো

0: মেহার গাড়ি নয় গাড়ি তিরিশ হ্যাঁ মিনিট সার্ভিস কুন্ত মেয়ে দেহ রাজ্য গাড়ো দেহ রাজ্য গাড়ো মে গাড়ি কুড়িয়া মে গেন্দে আদুগে রাজ্য প্রোগ্রাম মেয়েদ আদুগে রাজ্য প্রোগ্রাম মে হোশালা দেনে
1: অর্গান দুহুকে মাউলো ব্যাগ আলগুড়মে দেমি ওয়াহদক কালানি রাজ্য ইসলাম বিতা নুয়াস্তে কা হরুফ আমি ফুরেতিয়ে কামা গুড়েগত দেম মিকামা গুড়েগত ইথুর মাউলো মাত গেনেস্তিনুমা মিবাগুত আলগুড়মে নাকু স্টুডিও গাইবে ইন্নেভি দিবি তারিখ দিরাসা কুরাবা বেফুলেং উস্তাজ ইয়াজ নাসিম আসসালামু আলাইকুম
2: ওয়ালাইকুম আসসালাম
1: কিনা তো হাল
2: আলগুড়ম ইয়া তো
1: মি রাজ্য ইসলাম বিতা নুয়াস্তে কা হরু ফুরুমি কিহা হাসা মুনাসাবত তো
2: আদে আলোনুমিং গেদিবে রাজ্যে ইসলাম বিতা হিজরি গত নোসতে কাহার মি ফুরেনি দেন নোসতে কাহার কি কমে সতে কে কি বেস মি মুহিম সতে কে এগতং আলোনুমিং এং হা হগে কুরিং আন্না এম মে ফহ সতে কা নোসতে কে কে হেমিমা ওয়ারম মুহিম মুনাসাবতে ওয়ারম মুহিম তারিখ হেমি
0: তারিখে বেফলকে বিমালগণ হাম অলম ফিলওয়ালম বেনমবে মি রাজ্য ইসলাম দিন আমগে কুরিং দিবেহঙ্গে দিরিওলুম হরি গতা গবল কুরমং আগি দাতা কে কবাতো
2: আদে দিবেহঙ্গে দিরিওলুম গে তেরেগা এরুগা মি সিদা মি বাকি দীনক তাবানুয়ে আদি মি তবি বাই কান্তাতকং আলকং কুরমুন দিয়া বাই কোস্তিবি দেন আদি হামে হেমমে আমি বুদুদ্দিনুগে আসল তবে সরি আদি কমে সরকা বুদুদ্দিন নোং এহিং হামা মি ফাড় ফাড়ুগে চেসাং অল কঙ্কুরমুগে সাগাফতে বেসই
1: মি ইসলাম দিন হিয়ার কুরমা ফহ দিবেহিংগে সাগাফতা ইজতিমাই আদকাত তাকা ওয়ারা বড়তি বদল তাকেং মি তারিখ গতম ফা কুরবেনি কোংকান্ত তাকে তোমি আপাদল তাকা পালায়
2: আর ইসলাম ওমা মহামায় ফেসিগেন এম এফ বড় এ বাদলেন এই দাউলত হিঙ্গুমগে নিজামা দাউলত।

0: কি কুরাঙ্গে ওলেনি
1: খাক
0: হুয়াই না
1: খামে কুরাঙ্গুলে বাক বনিতা
0: দুহা কোস নকুরা কামে মিয়াতু একুরি নোরা গয়াগেন বেরা দিনি দিয়েই
1: একমা কামবড় বনিতা
0: উমর কামবড় নোয়েতা
1: নোরা হরি ওরম ফল কি এ নকি এচবস নেগে
0: নোরা কি কি হা দুহে কি ইন্তজারেন এই
1: এমি মতে ফারি কি বেন কামবড় বনি
0: তে নোরা কি গুস্তিনা
1: এনে নুগেন্দানে এই হাম ইয়াগিন কামে একমকু আরং ইতু সয় সওয়াল কি কুরং হে গেন্দি দেন গিদানতা
0: এগেতা মাম্মা হরি বারং উফালো
1: হেন্তা
0: হুয়াইনা গ্যাগ ফিরমা ফিরমা ফোলুনি মাম্মা আদিবি সিনতে কি হাত লই পেবেদো
1: একমকু আরং লবন ফারিদে কি এবার কোন ফুদেতা
0: ফুদে ফুদে ফেতুর হইছে

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হুগতেরিয়ং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানিল্লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতাক ওয়াগিবেরি নুমং আমুর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফ

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহগে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহগে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগে মিসালে
2: মি দিবেহ রাজ্যগড় দিবেহ রাজ্যগড় বারগড়ে আমিনট গমগিনে স্তেনি মেদগে মেন্দুর নমাদ বগুতুগে বঙ্গিয়া বঙ্গিতোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: আদি উডু থাকাই বিমগা ওয়াহা ইচ্ছে মিলকে বডিগেমবানি আল্লাহ হাসে আদি হামা কাশাবার আল্লাহ তাকওয়ের উমা তেবা মিহুঙ্গে কুরিং ফল্লে বুনু মিহুন্নাশাই তেবা মিহুন্না তিমান রসকলাঙ্গে ওয়াসাইয়ে কুরাব্বা ইঙ্গে বিমে তেবা মিহুং খা ফিরওয়া নমা দন্নাশে হামা কাশাবার উডু থাকুগা ওয়াহা ইচ্ছাকাই বিমগা ওয়াহা ইচ্ছে মিলকে ওডিগেমবানি আল্লাহ হাসে ফুদি ওডিগেমবা হামদু লিবি ওডিগেমবা খালাউ কামগা আল্লাহ ওডিগেমবে
1: ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা
0: আদি উডুতকাই বিমগা ওয়াহা ইচ্ছে মিলকে ওডিগেমবানি আল্লাহ হাসে ওয়াকিলাকু কামগা আল্লাহ ফুদে
1: إن يشأ يذهب

আদল ইনসাফ কায়েম খুরুমগা দেমিতিবে আদি আল্লাহ হষ্টকা হেকি বস আদা কুরা বায়খমগা ওয়াশ তেবামি হুঙ্গে আমিলা নফস্তগে মচ্চখমগা বিয়স নুয়াত মাইম বফাই নাই গ্যাতিমাগে মিহুঙ্গে মচ্চখমগা বিয়সমে এমি হকি এ বহি এমি হেগ্গে মচ্চং হেকি দেবে মি হকি মুসঞ্জ খমগা নুয়াত ফগীর খমগা বিয়স ফাহে এদ মিহুন নমে আল্লাহ আউলা খম্বড়ে তিয়বা মিহুং আদুল ওয়েরিউন দুখং আমিল্ল এদমত তবা নুয়াশ আদি তিয়বা মিহুং হেকি বস বদল কুল নম নুয়াত হেকি বস আদা কুরমুং একি বাবা নম দন্নাশ ফাহে হামাকশরুং তিয়বা মিহুং কুরা আমলত মোলা দিনবড় গিমবা খালহ খমগা আল্লাহ ওড়গিম্বে

হামাকাশাবারুং আল্লাহ আয় একলাঙ্গে রসুলুন্না কাফিরুয়া মিহুন্নাই আল্লাহ আয় একলাঙ্গে রসুলুন্না দেমেদু ঈমান উমগা তাফাত কুরং এদে মিহুন্নাই তিমাম্মিং ইব্বায়কং ঈমান ওয়ামে আদি আনিব্বায়ক কাফিরু ওয়ামে বুনে এ দেমেদুম মগেং হিফমং এদে মিহুন দন্নাশে এ উরেনি খান্ড এড়েগেং ইঙ্গে গুতগা তিবি কাফিরুনে কাফিরুন্নাং ইহানা তিরকান দেনু আজাব তিমান রাসকালাঙ্গে তৈয়ার করে বিমে।

আদি আল্লাহাই একলাঙ্গে রসুলুন নং ইমামে এ রসুলুন কুরে একখা মেদু ইস্তাফাত নুকং উলুনু মিহুন দন্নাশে এউরেন নং একলাঙ্গে এউরেঙ্গে ধর্ম নিখং হুরে দেব্বানেতে গিনা গিনাইম ফাফ ফুসবা রহিম ওয়ান্তা খালাউ খামগা আল্লাহ ওডগেম বে

0: تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا.
1: আদি তিমন রসকলাঙ্গে এওরেঙ্গে বোলা দিমা মচ্চ তোর ফারুবদ উফুল্লবীমে এই এওরেঙ্গে কাশাবার এগেমা আহদুগে সাববুন্নে এবাহি তাওরাতুগে হুকুম থাকং আমল কুরং এওরেম ওয়েফাওয়া আহদু উওয়ালমগে সাববুন্নে আদি তিমন রসকলাঙ্গে এওরেন্নং এঙ্গেবীমে তিয়বা মিহুং কিয়মন তেরবেগেন তিবে জাশুগে দুরোশিম ওয়ান্নাশ আদি তিমন রসকলাঙ্গে এওরেন্নং এঙ্গেবীমে তেবা মিহুং হনিহির দুহামেদু দেখোলু বেরুয়ে নুকিয়মন তেরুমগা হদ্দু ফাহনালা নুদাশে আদি গদ বেগেমবা মিথাক এওরেঙ্গে কিবেন তিমন রসকলাঙ্গে হিপেবীমে.

দারিবারুঙ্গে কোরিয়ারুম আটা কা গিয়াসুদিন ইন্টারন্যাশনাল স্কুল আকে হামেকানে ফতুকা থাওলিমা বারো আসানুয়ে দারিবারুঙ্গে জিসমানে আদি ফিকুরি হোনারু তথারাগে কোরমা গিনগুনা ইতুর হারকাত্তা হিঙ্গা নামুনা স্কুলে এগতম স্কুল গা হিঙ্গে ইতুর হারকাত্তাকুগে তেরেগা আদাবি হারকাত্তাকুগে ইতুরুং কোলেবারুঙ্গে মুবারাত্তাকা এক কাহাল কোলেবারু ফেস্টিভাল তাকা ইন্টার স্কুল মুবারাত্তাকা আদাবি ফোবহে আদি স্পেলেমবে কোডিং জিআইএস রিড রাজুয়া কারাটে ফাদা হারকাত্তাকা ওয়াদাবারে মুবারাত্তা হিমেনে মেগে ইতুরুং হাস ইসকামে দিগেন বাবা গুরু মুবারাত্তাকা দিনে আদি গামে দুয়াস্তা কুলকতক ফাহা কোরমুগে ইতুরুং ম্যাথসভিকা সায়েন্স ফেয়া আদি রোবটিক্স ফাদা এলমি হারকাত্তাম মেদুনু খেন্ডে কমে হারকোয়েস হিঙ্গামুন্দা কা ফাহা কল্লাম মি স্কুলগা ইউনিফর্ম হারকাত্তাকো থেরেগা স্কাউটা লিটল মাইড ফাদা দারিবারুঙ্গে আখলাক বাট্টাংকো হারদনা কোরমা হিঙ্গে হারকাত্তা হিমেনে এগতুম ব্যান্ডা স্কাউটা গার্ল গাইডা আদি লিটল মাইডগে হারকাত্তা মুহিমু ইসকামে দিগেন হিঙ্গামুন গেন্দেবে বাইনালাগোয়া মি স্কুল থাকুগা হিঙ্গে হারকাত্তাকুগাওয়েস গিয়াসুদিন ইন্টারন্যাশনাল স্কুল কি ফিয়াজাহা বিদামুন্দা স্কুলে মি স্কুলগে দারিবারুন দানি রাজ্যেন বেড়গা বেয়ে বড়িতে মুবারা তাকুগাওয়েস বেয়েরিবে রামারতা হোদামু এগে তেরেগা ওয়ার্ল্ড স্কলার্স কাপ WSA কমনওয়েলথ এসে রাইটিং কম্পিটিশন ইয়ং ম্যাথমেটিক্যাল স্টোরি অথার্স কম্পিটিশন আদি বাইনালাগোয়ামে রোবটিক্স মুবারা তাকুগা দারিবারুন বাদক হোদা ফাওয়া রামারতাকা ফহরুয়ারি কামিয়াবে তাহিমেনে গিয়াসুদিন ইন্টারন্যাশনাল স্কুল কি হারদানা তাসাব্বুরকা সাফ আমাস তাকাগা মাতিগা ইসলামে রিমেতে উসুল তাকা জামানি তাওলিম এফএস কোগেন দারিবারুন বিনা করামু আন্না ইতবার লিবিফাওয়া স্কুলে তাওলিমে গতন্না ইতুর হারকাত তাকুম মি স্কুল হোদামুন্দা কামিয়াবি তাকাকি গাম ফহরুয়ারি ওয়াফাদা ফুরিহাম নতিজা তাকাকান দানি সাবিত কদ্দামু গিয়াসুদিন ইন্টারন্যাশনাল স্কুল আদাবুরে ফেহি মাদমা মাঙ্গালহ মিমবার করাবাশ আমিন

0: কি কুরাঙে ওলেনি
1: খাক
0: হুয়াইনা
1: খামে কুরাঙুলে ওয়াক বনিত
0: দুয়া হাকুস নকুরা কামে মিয়াদু একুরি নোরা গোয়াগে বেরা দিন দিই
1: একমা কামবড়ু অনিত
0: উমর কামবড়ি নোয়েতা
1: নোরা হরি ওয়ার মুফল কিয়ে নকি এচ্চবস নেগে
0: নোরা কি কিয়া দুয়া হে কি ইন্তজার এঙ্গে
1: এমি মুদে ফারি কি বেন কামবড়ু অনি
0: তে নোরা কি ইংগুস্তিনা
1: ene nugendane ei hama yagin kame ekamuko arangitu so swal ki kurange gendi dengi danta
0: engeta mamma hori varang ufalo
1: enta
0: hoina ka ka firma foluni mamma adive sina deki hada loi bevedo
1: ekamuko aran loban farideke এবার কোন ফুদে এটা
0: ফুদে ফুদে ফেতুর এসবে।